0: প্রায় গাদা ধুন্দিউ সড়কসীমা অতিক্রমণ না করো, সড়কসীমামা অস্থায়ী এবং স্থায়ী সমুখীন নির্মাণ না করো, সড়কটি নারী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী, সবারি চলাও বা লেন অনুসার পালনা করো রোগ রাও, সবারি চলাও বা ট্রাফিক নিয়ম কু পালনা করো, সবারি সাধুমা ঘুমিয়ে বা সৎমা বসি রাখা করো, সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ না করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে করো, সড়ক তৎকাল মরপত্তি মার্গ গড়ে করো, যাত্রা সময় কোন সমস্যা ভয়ে নৈতিক প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুর্তি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
2: সূচীকৃত হুনাওলে সম্বন্ধী সূচনা প্রদেশ খেলকুদ বিকাশ কুষি প্রদেশ জারি খেল সংস্থা দর্তা নবীকরণ সঞ্চালন তথা ব্যবস্থাপন সম্বন্ধী নয়া দর্শন 2081 পরিচ্ছেদ 6-21 অনুযায়ী সূচীকৃত হুপর্ণে উক্ত কার্য প্রত্যেক খেল সঙ্গ সম্বন্ধিত খেলকা প্রশিক্ষণ তথা নির্ণয় বা অন্য স্থির ভূমিকা নির্বাহ জিম্মারি প্রাপ্ত করে কার্য করে
3: সোলুখুম্বু বহুমুখী ক্যাম্পস মা স্নাতক তহ প্রথম বর্ষক বর্ণ সম্বন্ধী সূচনা
4: বিগত 34 বর্ষ দেখি যোগ্যা ডক্টর অনুভবী শিক্ষকদ্বারা শিক্ষণ ব্যবস্থাপন হুদে আয় সোলুখুম্বু বহুমুখী ক্যাম্পস 37-17-83-84 স্নাতক তহ বিএড র বিবিএস প্রথম বর্ষক ভর্না কার্যক্রম নিম্ন অনুসার বেহরা সম্বোধিত বিদ্যার্থী জানকারী করাই ভর্না ম্যাচ 2083 সাল শ্রাবণ 1 গতি দেখি ভাদ্র 31 গতি সম্ম কক্ষ সঞ্চালন 2083 সাল অসোজ 1 গতি দেখি রেজিস্ট্রেশন ফার্ম ভনে ম্যাচ 2083 সাল মঙ্গসির মসান্ত সম্ম
3: থপ জানকারী লাগি সম্পর্ক নম্বর 9851-01-05-56 9841-63-53-37 র 0-38-52-456 উদ্যোগ কুমার শর্মা ক্যাম্পাস প্রমুখ সোলুখুম্বু বহুমুখী ক্যাম্পাস।